0: ত্রিপুরাস 856 কিলোমিটার বর্ডার উইথ বাংলাদেশ, দ্য ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম ইজ ট্রান্সফর্মিং ফ্রন্টিয়ার হ্যামলেটস ইন্টু সেলফ রিলায়েন্ট হাবস। মডার্ন ডিজিটাল নেটওয়ার্কস, অল ওয়েদার রোডস, পাইপড ওয়াটার অ্যান্ড সোলার এনার্জি আর ব্রিজিং লং স্ট্যান্ডিং ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ। বাই ব্যাকিং লোকাল হ্যান্ডলুমস, ইকোট্যুরিজম অ্যান্ড বর্ডার ট্রেড, দ্য ইনিশিয়েটিভ ফিউয়েলস লোকাল বিজনেস, কার্ভস আউট মাইগ্রেশন অ্যান্ড ফর্টিফাইজ ন্যাশনাল সিকিউরিটি বাই ক্রিয়েটিং অ্যাক্টিভ রেজিলিয়েন্ট বর্ডার কমিউনিটিস। দ্য চেয়ারম্যান অফ ঋষিমুখ পঞ্চায়েত সমিতি টেলস আস,
1: মেরে ব্লক মে 12 এসা গাঁও হ্যায় জো সীমান্ত লাগু হ্যায়। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কে মাধ্যম সে বুনিয়াদী ঢাঁচে অর আর্থিক গতিবিধিও কো এক নয়া দিশা দে রাহা হ্যায়। আন্তর্জাতিক কিনারে রহনে বালে দূর দূরাজ গাঁও মে ভি আজ 4G 5G মোবাইল পরিষেবা হর মৌসম মে চলনে কে লিয়ে পাকে সরকে পিনে কা পানি, প্রধানমন্ত্রী আবাস যোজনা কে তহত পাক্কে ঘর, পাক্কে শৌচালয়, সৌর বিদ্যুৎ, গাঁও কে ইউয়া লোগো কে লিয়ে স্কিল ইন্ডিয়া কে মাধ্যম সে প্রশিক্ষণ, অর গাঁও কে মহিলা লোগো কে লিয়ে রসোই কা গ্যাস উপলব্ধ করানে জেসা কাম হো রাহা হ্যায়।
0: টুগেদার দিজ টুইন সেন্ট্রাল ইনিশিয়েটিভস আর ব্রিজিং বোথ স্ট্রাকচারাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিভাইডস অ্যাক্রস ত্রিপুরা। আদিত্য দত্ত, আকাশবাণী নিউজ, আগরতলা।
2: দিস ইজ আকাশবাণী গিভিং ইউ দ্য নিউজ।
3: Want more news? Follow us on X at AIR News Alerts and subscribe to News on Air Official on YouTube.
2: Welcome back. You're listening to Morning News. The last rites of veteran actor Nana Patekar was performed with full state honors at his farmhouse in Donche, Pune. His son Malhar Patekar performed the last rites around 11:30 p.m. yesterday in the presence of family members, relatives, friends and admirers. A ceremonial guard of honor was accorded to the veteran actor before the cremation. More from our correspondent.
4: After Nana Patekar's mortal remains arrived at Pune Airport, Maharashtra Chief Minister Devendra Fadnavis, Deputy Chief Minister Ekanath Shinde and Sunetra Pawar paid their last respects. The mortal remains were subsequently taken to Donje, where Union Minister Ramdas Athole, Union Minister of State Muralidhar Mohol, among others, paid tribute to the departed actor. With Nana Patekar's passing, Indian cinema and social sector have lost a talented actor and a committed social worker. His powerful performances, distinctive voice and dedication to social causes will continue to be remembered by generations. With Madhav Jaibhai, Raju Gavaskar, Akashwani News, Pune.
2: Four CRPF personnel were injured in an accident while diffusing explosives in Sukma district of Chhattisgarh yesterday. More details from our correspondent.
5: Maoists had planted several improvised explosive devices at various locations in the interior and remote areas of Bastar Division in Chhattisgarh. Security forces are carrying out a continuous operation to defuse these explosives. Yesterday, near Bhodrajpada Nala, close to the Almadgudgu camp under Bheji police station area of Sukma district, an ammunition technician team and CRPF personnel were engaged in the process of safely defusing the explosives. During the operation, a fragment of an explosive fell nearby and exploded. Four security personnel were injured in the incident. The condition of one of them is reported to be serious. All the injured personnel have been referred to Hyderabad for further treatment. Vikalp Shukla, Akashwani News, Raipur.
2: In Keralam, India Post will organize a special function and release a special cover to honor Braveheart Indian pilot Captain Smith Machar for saving lives of 174 people on board Fly Dubai flight from Dubai to Tel Aviv on 30th of last month. Despite severe wounds, he managed to unlock the cockpit door, allowing passengers and crew to enter, overpower the assailant and safely divert the aircraft to Tabuk, Saudi Arabia, saving the lives of everyone on board. More from our correspondent.
6: Keralam Postal Circle will release a special cover in Thiruvananthapuram today to honor Captain Smith Machar, who displayed exceptional courage and continued to fight despite being stabbed on board a Fly Dubai flight. India Post sources in Thiruvananthapuram said this is the first such honor accorded to Captain Machar in the country. Another special postal cover on the theme Safai Mitras will also be released during the function to honor sanitation workers. Midhi M. Palluruthi, Akashvani News, Thiruvananthapuram.
2: Houthis claimed fresh missile attacks on Saudi Arabia yesterday, targeting King Khalid International Airport in Riyadh, Nadran Airport and an airbase in Khamis Mushayth. The Houthis also reportedly warned workers to stay away from